শ্রোতা বন্ধু আপন মানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুচ্ছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 MHz যোগে। বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী সুবীর কুমার দাস, কণ্ঠরে পুরাতন গীত রচনা।

শ্রোতা বন্ধু, জীবনরে প্রেম নথিলে আউ প্রেমিকা নথিলে জীবনটা সতরে অধুরা লাগে। আজির গীতাঞ্জলি কার্যক্রমরে আসন্তু কেবল প্রেম আউ প্রেমিকার কথা শুনিবা। প্রেম কেতবেলে ভরি দিয়ে মনরে অসুমারি আশা, তো আউ কেতবেলে দেই থাই মরুবালির শেষহীন আশা। তেবে আজি বি প্রেম এক অসমাহিত প্রশ্ন।

0: শ্রোতাবন্ধু, এথিলা আজির গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লির। শুনেপারে কিছুক্ষণ মধ্যে
1: অন্তরাল কে বাদ।

শ্রোতাবন্ধু এতবেলা যাই কার্যক্রম রিলে করে প্রচার করল বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও ঘটির সময় বর্তমান মধ্যাহ্ন বারোটা প্রচার করুছু চহলা কার্যক্রম আজ চহলা কার্যক্রমে আসন্তু শুনিবা চাঙ্গু গীত পরিবেশন করুছন্তি শিল্পী সুদর্শন নায়ক এবং সাথী কলাকার মানে

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: আরম্ভ করছু কার্যক্রম নারী মহলা।

বর্জ্যবস্তু মুক্ত অঞ্চল অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা হি পবিত্রতা সভ্যতা। তেবে আসন্তু আম ঘর চারিপাখ সফা রাখিবা সহিত সর্বসাধারণ গমনাগমন, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, শিক্ষানুষ্ঠান ও অন্যান্য সর্বসাধারণ ব্যবহার করুথিবা স্থানকু পরিষ্কার রাখিবা। অলিয়া আবর্জনা এণেতেণে ন পকাই বর্জ্যবস্তু পরিচালনা ক্ষেত্রে পকাইবা। সর্বোপরি মুক্ত খোলা জায়গায় অলিয়া আবর্জনা পকাইবা বন্ধ করা উচিত। তাহলে যাই আমি ও সমস্ত জীবজন্তু সুস্থ নিরাময় জীবনযাপন করিপারিবা। সূচনাটি এতিকিরে শেষ হলা।

0: শ্রোতা ভাই ভী তথা চাষী ভাই মানুষ আজিকার আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে শুভকামনা সহ নমস্কার আরম্ভ করা চাষবাস কার্যক্রম।
1: হ্যাঁ বড় ভাই, আমার পরিবারটা হচ্ছে মূল জিনিস। আমি সবুঠু ছোট সমাজ হচ্ছে পরিবার। পরিবার আমি সব আরম্ভ হো, বাপা মা ছুয়া পিলা যে থিবে, যদি গুরুজন মানে আউ বয়স্ক মানে থিবে, তাহলে জেজেবাপা জেজেমা কাকা খুড়ি আউ বড় বাপা বড়মা ইত্যাদি সব মিশিকি গোটে পরিবার বলি আমি ভাবুলে ভাবুছে। কিন্তু বর্তমান ধীরে ধীরে পরিবার সংজ্ঞা বদলি যাচ্ছে,
0: পুরা সম্পূর্ণ ভাবে বদলি যাইছে। এবং সেথিপাই যে পরিবার মানে সব দেশে রহুচন্তি, আম সমাজে অছন্তি, সেমানে যেতিকিটা দায়ী নুহে। আম ভারতীয় বাজার ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা, তা সহিত রাজনৈতিক ব্যবস্থা এপরি ভাবে হয়েছি। এই যদি আমি দেখিবা গোটে কি দুই দশন্ধি ভিতরে আম যে পরিবার যৌথ পরিবার গুড়াক ভাঙ্গিবার যে সুযোগ সেই মানে সৃষ্টি কলে, সেটা কিন্তু পরোক্ষ ভাবে সৃষ্টি কলে। এইথিপাই যে মানুষ হচ্ছে লোভ করে, মানুষ কু ভাল পায়, মানুষ ভাল পায় ধনসম্পত্তি কু, খাইবা জিনিস প্রতি লোভ থাকে, আউ এই সব কথা কু লোভ থাকে। কিন্তু মানুষ ক্ষণস্থায়ী লোভ কু সম্বরণ ন করি পারি যৌথ পরিবার কু ভাঙ্গি কি ভাই ভাই ভিতরে ফাট সৃষ্টি হেলা। এবং বর্তমান কহিবাকু গলে দুইজন রু তিনজন ছুয়াকু বিষয়কি বাপমা বি অনেক জন রহু নাহান্তি ঘরে, অনেক সময়রে ভাই ভাই ভিতরে বাপা কু জনে রখিলে মা কু জনে রখিলে এমতি বি রহুছি। কেউ কেউ ব্যবস্থারে ছ মাস যদি জনে বঞ্চিছন্তি বাপমা ভিতরু, তাহলে ছ মাস গোটে ভাই রখিলে আউ গোটে ভাই রখুছি ছ মাস। তো কহিবাকু গলে আমি এতে বস্তুবাদী হয়ে যাইছু, আমি এতে আর্থিক লালসারে এতে লালায়িত হয়ে যাইছু, সম্পদ বা সম্পত্তি লোভরে এতে লালায়িত হয়ে যাইছু, পরিবার